ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমগুতুকা আলুবেতিউমটাকা তাবাউমা রুহিওডিগিং খান্ড আলুয়াফাওয়া মাতিওরি মানহাজু দীনুগে হুকুমতাকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুকা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আন্দিরকমুগে তেরিয়া ইনসানিয়াতু গরক ওয়ফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগেন এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গতুগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকত ইসনালেন জেহে দরিন ম্যাম ফদ মিহুন্না খায়বেন কুরে নিকমেতিম ওয়ানি আনিয়া বিরিংগে ছাবু গতকুগে দরুগা হগ কি কং এচ্চিকন দন্ননি মদ বাই আদুলু ইনসা।

আল্লাহ ওয়াহী করে বিহিন্দু হাদমা কুরাশ এ আইসা গে ফানে হামাকাশ্বরুন থিমন রসকলা গে খালে গে ফান গিন্দা হুসিমে আদি থিমন রসকলা গে হাদরত খালে গে ফান উফুল্লা হুসিমে আদি কাফির বি মিহুন গে কিবাই খালে গে ফান দুরুকুরব্বা সালামে কুরব্বা হুসিমে আদি কাফির বি মিহুন নবরে খালেগ ফান তাবাবি মিহুন কিয়ামে দুহা জেহিন্দে মাথুরি কুরব্বা হুসিমে দেং তিয়াবা মিহুন ইমরি রুজু আউন বানি তিমন রসকলাগে হাদরত আসে দেং তিয়াবা মিহুন খিলাফে উড়ুন খান্তকা মেদু তিয়াবা মিহুন গে মেদুগা তিমন রসকলাগে হুকুম কুরব্বা হুসিমে।

এ ফতুগে আহলুয়েরি নেব এই হাক্কান থিয়া মিহনাং এঙ্গি তিবি হালুগা হাক্কায় বাতল অড়ুয়ালা আদি হাক্কু গত্যে ব্যা মিহুম ফরওয়ানি কি বেগেন হিয়ে।

নেওয়া হুঁসি লাফাতুগে দানুগে যাই দেবম ফুরা গাভেস মি সকুনা ওয়াহক দখওয়া আদি সালেহ মি হুঙ্গে থেরিম বে বডাগ নেওয়া বেখ লেখমগে।

ফাহে এউরেঙ্গে কিবাইং কুফুরু এরিকাং আইসা গে ফানাং এহসাস কুরেবনু হিন্দু বিদালুই আল্লাহটকা থিমং কালে গে ফানাং নসরু দেনি কুমবেং হিজে হাওয়ারি বেখলুন দেনবুয়ে তিমাম মেননি আল্লাহান নসরু দেমি হুননি মুয়ে তিমাম মেম বানি আল্লাহান ইমাম বেগেননে আদি তিমাম মেম বানি মুসলিমুং খমগা খালে ফানু হেকবে বডায় গন্নবাসী।

আল্লাহ ওয়াহী করে বিহিন্দু হাদমা কুরাশ এ আইসা গে ফানে হামাকাশ্বরুন থিমন রসকলা গে খালে গে ফানু গিন্দবা হুসিমে আদি থিমন রসকলা গে হাদরত খালে গে ফানু উফুল্লবা হুসিমে আদি কাফির মিহুং গে কিবাই খালে গে ফানু দুরুকুরব্বা সালামে কুরব্বা হুসিমে আদি কাফির মিহুন নবুরে খালেগ ফান তাবাবি মিহুম কিয়ামে দুহা জেহেন্দে মাথুরি কুরব্বা হুসিমে দেং তিয়াবা মিহুম ইমরি রুজু আউম বানি তিমন রসকলাগে হাদরত আসে দেং তিয়াবা মিহুম খিলাফে উলুন খান্তকা মেদু তিয়াবা মিহুম গে মেদুগা তিমন রসকলাগে হুকুম কুরব্বা হুসিমে

এ ফতুগে আহলুরি নে এই হাক্কো গন্থিয়ে ব্যা মিহনং এঙ্গি তিবি হালুগা হাক্কাই বাতল অড়ুয়ালা আদি হাক্কো গত্থিয়ে ব্যা মিহুন ফরওয়ানি কিবে গেঙ্গিয়ে

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাতকে 7 আয়াতকা ওয়াহী করাওয়ি কুল ইল্লাহু আ'বুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দীন খলাস কো আহরেং আলকং কুরানি হামাই কানি মাইং আল্লাহ হাশিব আদি সুমার সূরাত কা মাইং আল্লাহ ওয়াহী কুরা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরুদিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಮೀ ದಿವಿರಾಜೇಗಡು ಹಾಗಡಿ ಫಣರ್ ಮಿನಟ್ ಕಮಿಗೆ ನೆಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಮಗರಿಬ್ ನಮಾದ ಗುತ್ಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದ್ವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআনু মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহরাজে গড়ু দিবেহরাজে গড়ু হাতরু গড়ি 40 হেম মিনিট গমগিনে স্তেনি মিরেগে ফাতিস নামাজ ওয়গুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া
3: Allahu Akbar Allah